0: মহিলা সামাজিক পরিচালক আবশ্যকতা সম্বন্ধে সূচনা কারুত খোটাঙ্ক ওসুল খরকরা কেতুলা সদী গাঁওপালিকা সুলকুমুকু বিভূপুকি গাঁওপালিকা মাতৃভুকুশ গাঁওপালিকা রমেশসুন্দর গাঁওপালিকা সামাজিক পরিচালক বাল বালিকা অভিভাবক বিদ্যালয় বিদ্যালয় ব্যবস্থাপন সমিতি বালক তথা স্থানীয় সমুদায় সঙ্গত সংলগ্নতা নিয়ে সুযোগ গড়ে বালমতী শিক্ষা পরিযোজনা সমুদায় স্তরের কায়ন সহযোগ করার জিম্মেদার রহনে গিয়ে সামাজিক পরিচালকের ভূমিকা সমুদায় তথা বিদ্যালয় স্তরের বালমতী সমাবেশী সুরক্ষিত সহভাগীমূলক শিক্ষা আবাসায় প্রবলন করেন্দ্রিত রে পরিযোজনা অধিকৃত প্রত্যক্ষ সুপরিবেক্ষণ কাম করতে সামাজিক পরিচালকের বাল বালিকা শিক্ষা সহভাগিতা নিরন্তরতা ও সংরক্ষণ সুধার ল্যাওন সচেতনা গতিবিধি সমুদায় পরিচালন বিদ্যালয় সমুদায় সমন্বয় ও অনুগমন শৈলী সহজীকরণ করে পাঁচজনা মহিলা সামাজিক পরিচালক আবশ্যক পড়ে এসে সূচনা মার্ফ জানকারী উত্তর দায়িত্ব সমুদায় পরিচালক তথা সচেতনা বালমৈত্রী শিক্ষা বাল অধিকার সমাবেশী শিক্ষা সংরক্ষণ ও সকারাত্মক অভিভাবক অভ্যাস মহত্ব বারে সামুদায়িক সচেতনা সত্র সঞ্চালন করে বাল বালিকা বিদ্যালয় ভ্রমণ উপস্থিতি সহভাগিতা ও নিরন্তর প্রবদান করেন অভিভাবক পরিচারকর্তা বিদ্যালয় ও সমুদায় পরিচালন করে বিদ্যালয় কার্যক্রম বাল ক্লব গতিবিধি সামুদায়িক বৈঠক ও সচেতনা অভিযান আয়োজনা সহযোগ করে শিক্ষা গতিবিধি বাল বালিকা বিশেষ করে ছাত্র অপাঙ্গতা ভাগ বাল বালিকা সীমান্তকৃত বাল বালিকা ও জোখিমা রাখা সমূহক সহভাগিতা প্রবদান করে বিদ্যালয় সুধার পল সামুদায়িক স্বামিত্ব ও সহভাগিতা প্রোৎসাহন করে বিদ্যালয় তথা বাল সহযোগ সমুদায় ও বিদ্যালয় স্তর বালমন্ত্রী তথা সমাবেশী শিক্ষা গতিবিধি কার্যান্বয়ন করেন বিদ্যালয় সহযোগ করে বাল কেন্দ্রিক শিকাই তথা অতিরিক্ত ক্রিয়াকলাপ সঞ্চালন করেন শিক্ষিত তথা বিদ্যালয় সহযোগ করে বাল ক্লব সমকক্ষী সহযোগ সমূহ ও বিদ্যার্থী সহভাগিতা সংযুক্ত সুযোগ বনাউন সহযোগ করে অনুপস্থিত হলে বিদ্যালয় ছেড়ে জোখিম রাখা বা শিক্ষাবাট বঞ্চিত বাল বালিকা সঙ্গে নিয়মিত অনুগমন করে বাল বালিকা শিকাই ও সহভাগিতা অসর পারে অবরোধ সমাধান করেন অভিভাবক শিক্ষিত ও সামুদায়িক নেতা সঙ্গে সমন্বয় করে বাল বালিকা অভিভাবক ও সমুদায় বাল সংরক্ষণ ও সংরক্ষণ সচেতনা প্রবর্তন করে সমন্বয় তথা সরকারওয়ালা সমন্বয়তা বিদ্যালয় বিদ্যালয় ব্যবস্থাপন সমিতি শিক্ষক অভিভাবক সঙ্গে বাল ক্লব ও সামুদায়িক নেতা সঙ্গে নিয়মিত সঞ্চার তথা সমন্বয় কায়ে রাখে স্থানীয় শিক্ষা সরকারওয়ালা ও সংস্থা সঙ্গে সমন্বয় করে পরিবেশনা অধিকৃত সহযোগ করে পরিবেশনা কার্যালয় সুদৃঢ় পার্ন বাল বালিকা পরিবার শিক্ষিত ও স্থানীয় সরকারওয়ালা সঙ্গে সকারাত্মক সম্বন্ধ নির্মাণ করে আবশ্যকতা অনুসার সামুদায়িক বৈঠক বিদ্যালয় ভ্রমণ ও স্থানীয় সমন্বয় গতিবিধি ভাগ লিখে অনুগমন অভিলেখীকরণ তথা প্রতিবেদন উপস্থিতি ভর্না সহভাগিতা ও সামুদায়িক প্রতিক্রিয়া ফেসবুক লগায়ত আধারভূত শিক্ষা সম্বন্ধে তথ্যাঙ্ক সংকলন সহযোগ করে ফিল্ড স্তরমা আলোচনা গড়া গতিবিধি অনুগমন করেন কার্যান্বয়ন চুনৌতি পহিচান করেন সহযোগ করে পরিবেশনা ক্রিয়াকলাপর প্রতিবেদন বৈঠক নির্ণয় সহভাগিতা অভিলেখ সফলতা কথা সামুদায়িক প্রতিক্রিয়া অভিলেখ করে পরিবেশনা অধিকৃত নিয়মিত অধ্যায়িক বিমান ও কার্যসূত্র গতিবিধি বিদ্যালয় ও সমুদায় স্তরমা জবাবদিহিত ও প্রতিক্রিয়া সংযন্ত্রণা সহযোগ করে নীতি পালনা তথা সমাবেশীকরণ সবই গতিবিধি বাল সংরক্ষণ লৈঙ্গিক সমানতা অপাঙ্গতার সমাবেশীকরণ তথা গৈর ভেদভাব প্রবর্তন করে বাল বালিকার সমুদায় সঙ্গে সুরক্ষিত সম্মানজনক ও বালমৈত্রী অন্তর্ক্রিয়া সুনিশ্চিত করে সংস্থাগত প্রক্রিয়া অনুসার সংরক্ষণ সম্বন্ধী জোখিমা ঘটনা তুরন্ত রিপোর্ট করে পরিবেশনাকা গতিবিধি সংস্থাগত নীতি আচার সংহিতা তথা দাতাকা আবশ্যকতা অনুসার কার্যান্বয়ন ভয় সুনিশ্চিত করে পরিবেশনাকা গতিবিধি সীমান্ত ফ্রিত জোখিমা পড়া বাল বালিকা সমাবেশী সহভাগিতা প্রবদান করে বাল সংরক্ষণ সামাজিক পরিচালকলে সবই গতিবিধি বাল বালিকা সুরক্ষা ও কল্যাণ সুনিশ্চিত করে বাল সুরক্ষা বাতাবরণ প্রবর্তন করে সংস্থাগত প্রক্রিয়া অনুসার যে বিষয় ও ঘটনা তুরন্তে রিপোর্ট করে বাল দুর্ব্যবহার ও শোষণ সংস্থা শূন্য সহিষ্ণুতা নীতি কায়ে রাখে সামাজিক পরিচালকের উচ্চ আচরণ কায়ে রাখে সুরক্ষিত ও সম্মানজনক বাতাবরণ প্রবর্তন उत्पादन गरेर र संस्थागत प्रक्रियाहरू अनुसार जुनसुकै सरकारवाला विषयहरू तुरन्त रिपोर्ट गरेर यौन शोषण दुर्व्यवहार र यौन उत्पीडन सम्बन्धी संस्थाको शून्य सहनशीलता नीतिलाई कायम राख्न आवश्यक छ। यसै सामाजिक परिचालकले समावेशी कार्यस्थललाई प्रवर्धन गरेर लिंग जात उमेर क्षमतामा विविधताको समानता गर्दै लैंगिक समानता अपाङ्गता र सामाजिक समावेशीकरणलाई सक्रिय रूपमा सहयोग गर्ने अपेक्षा गरिन्छ। आवश्यक शैक्षिक योग्यता तथा अनुभवहरू प्रश्न उत्तीर्ण शिक्षा विकास अध्ययन समाजशास्त्र वा सम्बन्धित विषयमा स्नातक उत्तीर्ण भएकालाई प्राथमिकता दिइन्छ। समुदाय परीक्षण शिक्षा परियोजना बाल केन्द्रित कार्यक्रम वा सामाजिक विकासका पहलहरूमा न्यूनतम एक वर्षको सम्बन्धित अनुभव हुनुपर्नेछ। ग्रामीण वा दुर्गम क्षेत्रका विद्यालय बाल बालिका अभिभावक र समुदायसँग काम गरेको अनुभवीलाई प्राथमिकता दिइन्छ। बालमैत्री शिक्षा बाल संरक्षण वा समावेशी शिक्षाका पहलहरूबारे जानकारी हुने एक फाइदा हुनेछ। नेपालको शिक्षा प्रणाली स्थानीय सरकारको संरचना बारे आधारभूत ज्ञान भएकोलाई प्राथमिकता दिइन्छ र सामुदायिक बैठक सचेतना सत्र वा परिचालन गतिविधिहरू सहजीकरण गरेको अनुभव भएकोलाई प्राथमिकतामा राखिनेछ। सिपहरू अंग्रेजी र नेपाली दुवै भाषामा राम्रो संचार सिप देखाई र बोलाई तथा स्थानीय भाषाको ज्ञान हुनुपर्नेछ। एमएस अफिस र मोबाइलमा आधारित संचार उपकरण हुने बारे आधारभूत ज्ञान हुनुपर्नेछ। बाल अधिकार संरक्षण र समावेशी शिक्षाका सिद्धान्त प्रति प्रतिबद्धता हुनुपर्नेछ। राम्रो अन्तर्वैतिक वार्ता र समन्वय सिप हुनुपर्नेछ। उच्च सत्यनिष्ठ विविध संस्कृति र समुदाय प्रति सम्मानजनक अभिवृद्धि हुनुपर्नेछ। मल्टिपल टेक्स्ट व्यवस्थापन गर्ने र तोकेको समय सीमा भित्र काम सम्पन्न गर्ने क्षमता हुनुपर्नेछ। दुर्गम क्षेत्रमा स्वतन्त्र रूपमा काम गर्ने क्षमता हुनुपर्नेछ र स्थानीय समुदाय र परियोजना संचालित जिल्लाको उम्मेद्वारहरूलाई प्राथमिकता दिइनेछ। निवेदन दिनका लागि योग्यता पुगेका इच्छुक व्यक्तिहरूले 25 सेप्टेम्बर 2026 भित्र निवेदन बायोडाटा नागरिकता तथा शैक्षिक प्रमाण पत्रको प्रतिलिपिहरू लगायत कागजातहरू सहित पालिका अनुसार तल उल्लेखित व्यक्तिहरूलाई सम्पर्क गर्नु निर्धारित गरिन्छ। मातृदूतकोशी गाउँपालिकाका लागि विष्णु प्रसाद उपाध्याय सम्पर्क नम्बर 9864-6491-93 इमेल विष्णु उपाध्याय @samartifoundation.org त्रिकुटीके गाउँपालिका निमा शेर्पा सम्पर्क नम्बर 9861-2128-28 इमेल निमा शेर्पा @samartifoundation.org नेचर च्यालेन्ज गाउँपालिका राशी ढुङ्गा सम्पर्क नम्बर 9840-95-8443 इमेल राशी ढुङ्गा @samartifoundation.org इतिहास केरी गाउँपालिका शुभ उपस नम्बर 9848-6443-58 इमेल hajal.shubha@gmail.com र अहिले खर्क गाउँपालिका अभिषेक विक्रम शाह सम्पर्क नम्बर 97-6383-47 इमेल abhishek@samarthifoundation.org
1: धूमपानका कारण आज उनी फोक्सोको क्यान्सर भएको छ। यही गल्तीका कारण केही दिन मेरो जीवन समाप्त हुनेछ।
2: त्यही धूमपानका कारण मेरो पहिलो बच्चा अपाङ्ग जन्मे, दोस्रो बच्चा पनि जोगाउन सकिन।
1: मलाई मुख्य घन्टीको क्यान्सर छ, बाँचेर पनि नभए तिमी हुन् म अलिकति पनि हिँड्न सक्दिन। स्वास्थ्य स्वास्थ्य समस्या देखियो। धूमपान गर्न छोड, स्वस्थ जीवन बाँच। नेपाल सरकार विज्ञापन बोर्ड।
3: के भयो? के को हल्ला खुल्ला हो यो?
4: के हुनु? डोजर चलेको नि। अब त हाम्रा दुःखका दिन सकिए। के सकिनु नि? गाउँमा सडक बने पनि बसाइ हिँड्नु पर्ला भन्ने डर छ। रातभरि सुत्न सके होइन?
3: होइन, किन माइली भाउजू? अब गाडी चलेपछि हामीलाई पनि सजिलो हुने हो क्या? भन्ने मात्रै होइन, हाम्रो जस्तो पछि पारिएको क्षेत्रमा सार्वजनिक यातायात पनि चल्नुपर्छ भनेर हामीले नै माग गर्नुपर्छ क्या?
4: सडक बन्दैमा के नै भइहाल्छ र? जथावारी बाटो खनेकाले टारी खेतमा पहिरो जान थाल्यो, तरतिरको हिमालको धारा पनि सुक्यो। अब पानी लिन 2 घण्टा तल खोलामा पुग्नुपर्छ। बाटो मात्र भएर के गर्ने?
5: हो त है, हामीले त ध्यानै नदिएको।
4: त्यही त, भौतिक पूर्वाधारहरू बनाउनु पर्छ, तर वातावरण बिगारेर होइन, वातावरण पचाएर।
6: विकासका नाममा विनाश ननिम्त्याउ। नेपाल सरकार विज्ञापन बोर्ड।
1: बच्चा बालक बालिकालाई काममा नलाउनु पर्छ काम अनुसार खाना खानु निर्देशन छ
7: यहाँ साउजी को हुनुहुन्छ यता बोलाउनुस् रेडियोमा बाल बालिकालाई श्रममा नलगाऊ भनेर सुन्ने अनि आफै काममा लगाउने
3: हजुर रेडियोले त भनिरहन्छ भाइबहिनीहरूलाई मैले काम नदिए भोकै पर्दैन त्यही भएर मैले खाना बस्न दिएको छु काम दिएको छु हजुरहरूलाई के मतलब हो र यस्तो कुरा
7: हेर्नुहोस् हामी श्रम कार्यालय र प्रहरी कार्यालयबाट आएका तपाईँ विरुद्ध बाल श्रम शोषण गरेको उजुरी पारेको छ तपाईँ हामीसँग जानुपर्छ
3: हजुर होइन कसले उजुरी गर्यो मैले त त्यस्तो गरेको छैन हजुर मैले त उर्की लागि गरेको यसरी गरौँ हजुर
4: तपाईँले पनि बाल बालिकालाई कामदारका रूपमा घर तथा कारखाना वा अन्यत्र कतै काममा लगाउनु भएको छ भने कुनै पनि बेला कारवाही पर्न सक्नुहुन्छ 14 वर्ष मुनिका बाल बालिकालाई काममा लगाएको पाइए 10,000 रूपियाँसम्म जरिवाना र 1 वर्षसम्म कैद वा दुवै सजाय हुन सक्छ
1: सबै प्रकारका बाल श्रम उन्मूलन गर्न एकजुट हौ

0: এগুলো আপনারও জন্মদিন
1: সংসারকী সবভা রামে মে প্রিয় মায়ল হাজার জন্মদিন মানে কসরি বলা আঁকা বন্ধ কর
0: হাজার পানি লঁকা বন্ধ
1: কর
0: কষ্ট রাম্রো উঠি অনেক মঙ্গল সূত্র পানি ওহো মানে তো সোচেকি থি না একটক এত উপায় পাশ বলে
2: নমস্তে ডাক্তার স্যার
3: নমস্তে বসুন না বসুন তো কি
2: হেস না ডাক্তার স্যার মেয়ে বচ্চা রাতে রামসঙ্গ নিভাউন সক্তি না বেলা বেলা উঠছ পড়াছ